আমি তোমাকে ভালোবাসি আর পাঞ্জাবি মে কহতে হেরি তো তের বিন মর জানা মে তেন প্যার করনা তের জিও নয়ো লবনি ও সাথী হো নিবলিয়ে।

আমি তোমাকে ভালোবাসি আর পঞ্জাবি মে কহতে হ্যায় তেরি তো হা তেরে বিন মর জানা মে।